বলুন তুলে মিনু, এম্মা কস শুনি পাবন কোল মাইনি কাবই কহায় নেকা শুনি পায় বলে লাউ পাবল কেল কক্স কির।